আসসালামু আলাইকুম, আকাশবাণী কার্গিল কানা শরবার নচু নি প্রোগ্রাম পুজবাজ লাখুরে গা আসগর আলী ইয়ং রেসিচি কান্তা নাস কাতুস চনুত নিজুনা সালাম পু ফ্রদমচন সোশিক রিয়ামা জগত।

কল্পনা চোখ দেশ কানি খা আজালি নতপু মিদুত পাচিন লোকমান ফলা তুন সুসি সম্ভব সে থিক থিক থিক না চি খা খেউ সমজোর জন্য মাকির না আনি নুর বেস গা সুল সাখুত পি থিক খা মাল সাখনুত পে মবি সখমা খুদায়ে ব্রানি সোমি ফুক পোন সগর গো ফ্রম ব্রম্বো সুল সারদিয়া সুয়াদি দুনিয়াদি কমিলুস পদানি খোগর গ্যাস্ত্রিত কুনির গেল ফোন না গো ফোন গাছি জজুন চোখ সেরি তাজ কুন গুনে আজ এর্তানি খান দুঃখান পোষে যাক সিক না বেলুক মত পাখের তাক সিক।

السلام عليكم جولي، بروغرام ساينس جي بيس لكورينغا طاهرة بانو يان رسبتشي جانتي دونا لبسيور ديا ما جاغا ديا تنغار غر جوكسيور نان نان ميتسان مير غا مسن مون يان بوجوك سيدوكتو يالي رين موشي بروغرام اسنا ما جاغا خان يان تار تخصبيوت ساينس بروغرام استروليكا فروماتيك ساينسي خبرون ساينسي اجادات نتجربات دونا فروماتيك توبي غونيكا تصورتان نقبات بروغرام سير نظم سي سقبسنا لار رغال بات بردون جاق بيان شاها شاكن ساينسي خبر كاتشيك بروتشبات دير جاب نادرين سي غوما توبيك بيوتان ميستري اوف بلاك হল স্কুলা দেরগি আপনা দিন আকাশবাণী কারগিল স্টোরিয়া ফেসপাডন পো স্যার খাদিম হোসেন স্কেচু শিখেছি খুয়েকানা লাইফ অন মার্স এন্ড স্পেস এক্সপ্লোরেশন স্কুলা এন্তং সাকপেক ফেসবা স্পেরা রিগাং লেপচু চাইন কাসাতা খাবার দি চাদ বর্নিকাল সার্ভে অফ ইন্ডিয়া সাইন্টিস্ট সোমা মস স্পিসিস ডিসকভার বাসিন চুক গেমিং পুলা এডপ্টেলা হেমেলেন্সিস জাকসিন চুক দিউ ওয়েস্টার্ন হেমালয়া উত্তরাখণ্ডলা থমা সুসিনচুক দি স্পিসিস পু মিউলি থি দি কাসুমি সুম্পাও ইনচুক ইয়াং চিদি চুকাদুক চেন্নাই পা লো চুজরুক পা বোমো সাচিগিস নিশা শশি কুমার জিন্দুক ঘোষ মাউন্ট এভারেস্ট সিরি থুলে মিউলি থি সোমা রেকর্ডচি কায়ুম বা সিনচুক খো নেপালি সাউথ কোল রুট দিলাম্পু সৌমিনচুক খোস্তং রগ্যাত বাসি খিমত হনিকা ছে ফিলা খোয়া জাক নিশুজবি সোমিনসু দিস দুরপু এলিট অ্যাপেক্সি ছোকস না গোজুকস বাসপিনসু কেরালা স্টার্টআপ চিগিস গেস্টিত হিন্দুস্তানি গোমা এআই সিস্টেম অন চিপ চোসিনসু গাওয়া জেরিন্দুক এট টু থাউজেন্ড জেরে সিস্টেম অন চিপ চিন জেরনা এআই সিস্টেম পু পুরা চিপ চিগিস ট্রলিকা ডুল বা ছাতুক গাওনুক সিপিউ মেমোরি দোনা গ্রাফিক ইউনিটস দিউন সাক সিঙ্গল চিপ চিকার ডুল বা ছাতুক দি চিপুর গেস্ট্রিত হিন্দুস্তান খুরিয়াং চুসিনচুক ইয়াং খাবার সিদি চদুক সাকুরা সাইন্স প্রোগ্রাম সানাং ইস্তুং ইসুরসাক সুমি নাংজংস ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি মিনিস্ট্রি অফ এডুকেশন ছোকসনার গেস্ট্রিত হিন্দুস্তানি গাপচুনাত্রুক স্কুল ইশেষ ফ্রুন জাপান লা খেসাইনচুক দি প্রোগ্রাম পু জাপান এশিয়া ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম ইন সাইন্স ইজ অস্তেকা লঞ্চ বা সিনচুক দি প্রোগ্রাম ইন নাংজংস ইউথ এক্সচেঞ্জ বা ছাচিনচুক চার্জার না ইউল ইসকা লোকসে সাইন্স লুনিয়ানুক বেহতার লাস বে ফিলা দোনা জাপান সাইন্স এন্ড টেকনোলজি এজেন্সি স্ত্রলিকা দিউ গোজুক বাসিনচুক দিয়ানুক ফ্রুন লা নিনচে তুশি ফিলা জাপান লেছেস কাপস থপচাইনচুক তাকি খুং দি ইউল পেয়াসং সে সাইন্স ইকোসিস্টেম স্কোরলার তাকসবা বা নিয়ানুক দিউ নিন মিল গাল বাইট পিরদুন জাক পেয়াস চাই ছাকান সাইন্সি খবর খাচিক দের গ্যাবনা দিরিং সিংই গোমা টপিক পিওতাং মিস্ট্রি অফ ব্ল্যাক হোল স্কোরলা ব্ল্যাক হোল ই কাহানি উমানা দুন মেক মেনচুক আম্মা তকরিবান লোর গিয়া দুন লা সুয়ং ব্ল্যাক হোল স্কোরলার তাকসবা মেট পিনচুক ইনস্টাইনি থিওরি অফ রিলেটিভিটি স্ট্রলিকা দের গ্যাবনা ব্ল্যাক হোল ডিসকভার বা সোমিনচুক দি থিওরি পোং ইজ ইউতিনচুক গাওয়া জেরেন্দুক দ্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দোনা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি জেরে ইনস্টাইন ইজ সানাং ইস্তং সানা চিকস্তং রুগিয়া নাগায়ানুক ইয়ানি উনিশশো পাঁচানুক দ্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পাবলিশ বা সোমিনচুক গাওনুক জার বা সংসুক কি স্পিড ইস টাইম ইয়ানি তু শিকা গা চা আসার বাদ জেরে নি স্পিড চামেন মা গ্রাভিটি কং গ্রাভিটি স্ট্রলি কং টাইম ডাইলেশন ছাচুক গাওয়া ইনস্টাইন ইজ জেরেন্দুক জেনারেল থিওরি অফ রিলেটিভিটি জেরে গাও খোঁজ সানা উনিশশো পন্দ্র মানুক ডেভেলপ বাসপিনচুক গাঁ চাম চি গ্রাভিটেশনাল ফোর্স ইয়োদনা উদুস উদিত সিক টাইম পুঙাতি ফিলা কুলিয়া ছাচা ইনচুক গাওয়া গ্রাভিটেশনাল টাইম ডাইলেশন আং জেরে জের বা ছেন্দুক ইনস্টাইন ইজ দি ফিলা মাতাং এ খায়ালি এক্সাম্পল শিকা মাতাং সামজাই বাসুদুক কি এক মে শিচুক শিকা প্লেটেনারি অবজেক্ট সুন অধিকার জাক না